আলগুন মেঙ্গে প্রোগ্রাম তং হামচি ফাওয়া গতং দেং ইবি বড়ায়নওয়ানি কিরিত কুরআনকি এবং মিয়াদু ইবি বড়ায়নওয়ানি সূরাতুল ফুরকান ফাস্তোলস এবন আয়াতুম ফাশায়গিন সূরা নিম্মা সূরাতুশ শুআরা ফাশায়গিন সূরাতুগে ফানসাস এবন আয়াতুগে নিয়লা

মারনাই এ দেবফা কালুন না আল্লাহ রসুল্লভে আম্রবুন আস কে দারি কালুং আবদুল্লাহকে ফান গে আরিহুং রিভাবে কেমবে একালেক ফান বিদার বিয়ে হাম কশবরুং এফহারকু হুকুর দোহেকা একমনায়ং আল্লাহ রসুল্লভে উম্মুল মুমিনিন জুয়েরিয়া বিনত আল হারিস কে আরিহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াডান নবিয়ে এরু একমনা ইননেবি রোদ ফুলাশে ফহ ইতরে কলেক ফান একমনায়া সওয়াল করেবিয়ে কমনা ইয়ে রোদ ফুল হিপ্পেবি মুতোয়ে একমনা দেননেবিয়ে নুনেকে হাদিস করেবিয়ে মাদমা রোদ ফুল হুন্নেউমা কমনা কস্তু করব মুতোয়ে একমনা দেননেবিয়ে নুনেকে হাদিস করেবিয়ে এহেন কমগাওয়ানি নামা কমনা রোদ ফুল ভিলাওয়াশে

লুবুয়তি রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিস বাস ফুলে গাবে আসসানাতু ইসনা আশার শাহরা মিনহা আরবাতুন হুরুম সালাসাতুন মুতাওয়ালিয়াত যুল কায়দাতি ওয়া যুল হিজ্জা ওয়া মুহাররম ওয়াল মুহাররম ওয়া রজব শাহরু মুদার আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান আহারুগা অতি বার মাহে এগে তেরেগা হুরমেত তেরিবেগেম ওয়া হাতারু মাহেবে এই বিধি বিধিগেং আন্না তিম্মাস কামুগাওয়া যুল কায়দা মাহা যুল হিজ্জা মাহা মুহাররম মাহে দেং জুমাদা মাহা শাবান মাহা দেমেদুগা আন্না মুদারু ওয়াংহ্যাগ মিহুং ম্যাকং হিতা রজব মাহে ম্যাং আল্লাহু এদে বেফা কালুন্নার রসুল লেভি ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বিদালওয়া গতুগা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বড়াগেন নবীরু মদিনাগা উলুন ইহুদিন আশুরা দুহু রোদহি পমুন্দিয়া মা নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবামিহুন এদুহু রোদহি পনি কি বেগেন্তো এবামিহুন্না সুয়াল কুরবমুন এবামিহুন একলেগ ফান দেননবি মিয়াদকি বনি ইসরাইল বাগামিহুন এমিহুনগে আদুফুনগে কি ব্যাং সালাম কদ্দেবীতি এমিহুনগে নবিয়া মূসাগে ফানু রোদ ফুল হিপ্পেবি দুহে এহিন্দু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবি ফানা আহাক্কু বি মূসা মিনকুম ফসামাহু ওয়া আমারা বি সিয়ামি মূসাগে ফান টাকা তিয়া ব্যামিহুন নবুরে একং কুরুং হাগ্গু কাম বডি তিমং কালেগে ফানে মিহেন হাদিস কুরব্বা একালেগে ফানু এদু ওহু রোদ ফুলু হিপ্পাওয়া মিস্ত কুন্নং এদু ওহু রোদ হিফুমং আমুরু কুরেবি মুসলিম আখুন্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা দু ওহু রোদ হিফুম ওয়ানি সুন্নতে কামুগা লব্বাফ মূসা গফানা একলে গফানং ঈমান ওয়া মিহুম ঈমান ওয়ি মিহুম ফিরআউনু গ আনিয়া বেরিকামুং সালামে কো দেব্বি কামটকা শুকুরু বেরিবুম গ গতুং আশুরা দু ওহু রোদ হিফুম গ সওয়াব বায়ান কো দেব্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ হাদিস বাস ফুলে গাবে وصيام يوم عاشوراء احتسب على الله ان يكفر السنه التي قبله ادي عاشوراء دوه روده فمكي ويت ودي احرغه خدي فافتا مان الله غ حضرت فسوا دبانه كمكم غاوما تمن كليغ فانو اميد كربمه ادي بس رسول الله صلى الله عليه وسلم گه حديث بس فلغاوي لئن بقيت الى قابل لا صومن التاسع মি আন্না হারু মি দুহা জেহেন্দেং তিমং কলেগ ফানু দুনিয়েগা লহট্টাবা ফিনামা হাম করবরুং নুওয়ান দুহু বেস রোদ ফুলু হিপ্পাওয়া হুরিমে মুসলিম আহুন্নে আশুরা দুহু রোদ হিপা মিহা আমল কুরআন বি গই কীরতি রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গে সুন্নাতুং ইঙ্গে একলেগ ফানু গে হাদিস বাস ফুলে গাবে সুমু ইয়াউম আশুরা وخالفوا فيه اليهود صوموا قبله يوما او بعده يوما تيباميهم عاشورا دوه روزه فاوركم ادي كمغا تيباميهم يهودينا خلاف واره ادوها اكو ايگ ادوس كورين ابهي نوون دوه نواتا ادوس فهم ابهي اگارون دوه تيباميهم روده فاره ابن القيم رحمه الله ودال وفاوه আশুরা দুহু রোদে হিফুমগা তিন দরজে বে এগে তেরেং এম্মে ফুরিহম দরজে কি আশুরা দুহা একু এদ্দুস কুরিন্না এদ্দুস ফহুং রোদে হিফুং এগে ফহুং অন্ন দরজে কি নুওয়ন দুহা দিহবন দুহু রোদে হিফুং এই গিন হাদিস তকুং দেহবা গই এগে ফহুং অন্ন দরজে কি দিহবন দুহু একনি রোদে হিফুং আশুরা দুহুগে রোদে কি হেও আমলু কুরুমুগা একাকু অনেককা বাদকো হেও আমলু তকুগে মচ্চা মিস্তকুং তরবিয়তুবে আমলিগতুং এগে তেরে ওয়ানুমা ম্যাং আল্লাহু হুলুব্বা দেব্বা ফাওয়া দোরে আহারুগে কি হিসাবুগা মিফাদ তফাদ দুয়স্তং আউমুং নফসু একঙ্কমং হেনৌমা ফুরসতু লিবে ম্যাং আল্লাহু ফরদু কুরবি কঙ্কং বরাবরং আদা কুরুমায়কু সুন্নে রোদয়া এনুম বে সুন্নে আলুকং কুরুমগে তৌফিক আলমিন নমিম বর কুরবার আমিন বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফানি ওয়া ইয়্যাকুম বিমা ফিহি মিনাল আয়াতি
والذكر الحكيم. أقول قولي هذا وأستغفر الله العظيم الجليل لي ولكم ولجميع المؤمنين والمسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم. وادعوه يستجب لكم إنه هو البر الكريم.